আকাশবাণী চৈচানপুর এফ এম জালে খাট পল্লি মেঘর চাকিপান হংকি পংখে আহি তো না দালিলে মিনিসম গালে গা গিন তোকে তিন তুনি তাকে উঞ্জাত দিং দান তাং পি তে পনখে নাই নে দিং দাং আ হুঙ্গিং চিয়াঙ্গি না তাঙ্গম কি লোমলা কাবুই কম্পা হুইনা কে জেনপুই লেলোম তে আপান পোপালা ইংাই হিদিঙা দাঙালে মিনিসম লেঙাই না ভাই ফে কম্পা হুইন কিম্বই লেলোম তে আপান ফটনলা ইংাই হিদিং তোপেন আকাশবাণী চৈচানপুর স্টেশন আদিং আহংকি খা খিয়াত মাসাক পেন না লেং হিদিং হে দাঙালে কিমিন পাইতে কম্পা আহুন সে হুন পাইতে প্রোগ্রাম হুনা গাই হে তুতে নন তেল হোম তেও লতাল লিং তে গাই না হুনম দিঙা দা গুকিন মার কম্পা আহুন সে হুন লেং গাই হে তুতে নন তেল হোম লতাল লিং তে ইংাই দিং দাগু লে কিম হুঙ্গিং চাঙ্গি না থারো কম্পা আহুন সে হুনা গাই হে তুতে নন তেল হোম লতাল লিং তে গাই না হুনম নন দিঙা ডাকসগি ইনা ইনতেল লোটে নুনা পাইতে কম্পাউইন নেমবিয়াং মইগুইতে না কম্পাইল ফামে নো মুনসে হুনা নেমওয়ান কিমলে লমতে পান লতোয়াল লেঙিঙাই হিডিঙা ওয়াই বানা ফরসি টেন ইটস ইম্পর্টেন্ট টু পি পানসানিন তি তুনজাত হোনা পান থুগে না তোম কিমলে ইঙাই হিডিং ডাকসগি লে কিমুংগিং চাঙ্গি নিমফালা পান লাকসোন মণিপুরী কম্পাউইন থুথাক লাখোম ইঙাই হিডিঙা ডাকসগি লে মিনিসম লিলেঙা ইন সিভিক সেন্স প্রোগ্রাম হুনা আমার কম্পাউ ইনা ও বি ইন্টারেকশন হুনা ওয়াটার ম্যানেজমেন্ট চিটুপি পানসানিন এন্ড্রিউ লিম দাই লৌতো কামিলুন সিংসন হৌলিম না ইংাই হিদিং ডাকসগিলে মিনিসম গালেঙাইনা সিমতে কম্পাউ ইন গিনসান থংলে লোমতে আপান লতোয়াল লিং ইংাই নোন দিঙা দাগিয়ালে মিনিসম ইনা ট্রেডিশন এন্ড ফোকটেলস হুনা পাইতে হুনসে হুনা খুব চিংলে গাম্বোম তাং থু এপিসোড লি না জয় লুন ময় আপনি না ইংাই হিদিঙা কম্পাইল টু মানাই লু হিদিঙা তো আপেন আকাশবাণী চৈচানপুর স্টেশন আদিঙা হংকি খা খিয়াত মাসাক পেন না হিনোন দিং হে দাগিয়াল লে মিনিসম নি ইন লোকাল ট্যালেন্ট হুনা সাপলা চিন সোন চিংলে আলোমতে আপন ফটনলা ইংাই হিদিং দাগিয়াল লে কিমিনা উমেন্স প্রোগ্রাম হুনা নুমেতে হুনসে হুনা পাইতে কম্পাউ ইনা বুহ ইচিং আপানিন ইনসুং নু তেমো পং না চি থুপি পানসানিন পাইতে কম্পাউ ইন থুগে না তুম কিমিংাই হিডিং দাগেলে মিনিসম লিলেঙাউিং চিয়াঙিনা দিল্লি আপান আলাকসোন হিন্দি থুথাক লাখো মিঙাই হিডিঙা দাগিয়ালে মিনিসম লিলেঙা হিন্দি থুথাক লাখো মিঙাই হিয়া জো চিয়াঙিন দাকুয়া ইন দিল্লি আপান আলাকসোন মা আসাপাও ইন থুথাক লাখোম তেঙাই হিয়া ইন দাকুয়ালে মিনিসম লেঙা ইন হিন্দি ফিল্ম Once upon a time in Mumbai film apanina hindi la twaling te ngai heding ta kwale kimin mumbai panalakson vivin bharti hunse ngai hia in takso min tu ne dinga hunse kha ka heding toi pan khatte hi le tu jan ke jad ding dan tang pi te hi tuna da nga hunging ding to kitonin kabui compound ke zen pui le lom te apan pu pala ngai heding

আকাশবাণী চুচানপুরনি থানিদান গুবলা কে আলহিন তো কিলহনিন থাদু প্রোগ্রাম কে পান্তাই তুলহাই ফানেশন ওয়া হি লুংলেলা দেইলেন হো আবান বানাই গাই দিও হি ওলে তু হি নমাস পেনা দিং ইন লুংলেলা দেইলেন ইংাই দিউ চু বেনি খং সাই নাসা জাংবা মাউ হিচিলা হি আঙাই নো মাইন দেইলেন পু পাউজাঙাম কে সালবুং ওয়াং খোয়া চেং ইন আইনলেন হি তুইন মাঝ হইতে